হেড অফিস এস বি রোড পানবজার গুৱাহাটী পিন 781001 বিতং তথ্যৰ বাবে acab.bank.in এই ওয়েবসাইট চাব পাৰে। আমাৰ নিউজ বাতৰিও ইমানেই।

প্রিয় শ্রোতা, এটা আগবহাবলী লৈছো গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। আজির মনোরঞ্জন সজোৱা হৈছে কেইখনমান হিন্দী ছবির গীতেরে। প্রিয় শ্রোতা, প্রথমে শুনাবলৈ লৈছো বীরজারা ছবিখনৰ পৰা লতা মঙ্গেশকৰ আৰু ৰূপকুমাৰ ৰাথোৰৰ কণ্ঠত এই সুমধুৰ গীতটি।

শ্রোতাসকলে ইমান পৰে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন শুনিলে। এবার আগবাবলে লৈছো নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। ভারত সেন্সার নিগম লিমিটেডত খালি হওয়া 100টা জুনিয়র টেলিকম অফিসার পদর আবেদন বিচরা হয়েছে। দরমহার নিরিখ মাহে 16,400 টাকার 40,500 টাকালৈ অন্যান্য বানচ থাকিব। প্রার্থী টেলিকমিউনিকেশনস, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, রেডিও ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো একটা শাখাত বিই বা বিটেক ডিগ্রি থকা হব লাগিব। নাইবা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বিষয়ত এমএসসি ডিগ্রি থকা হব লাগিব। প্রার্থীর বয়স 18 বছরৰ পৰা 30 বছৰৰ ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে bsnl.co.in এই ওয়েবসাইট চাব পারে। আবেদনের শেষ তারিখ 4 জুলাই। পুনর্বার কৈছো, বিতং তথ্য আর আবেদনের বাবে bsnl.co.in এই ওয়েবসাইট চাব পারে। আবেদনের শেষ তারিখ 4 জুলাই। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথামেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 37% পায় উত্তীর্ণ হওয়া হব লাগিব। তার উপরও স্নাতক হব লাগিব নাইবা স্ট্যাটিস্টিক্স বিষয় স্নাতক হব লাগিব। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদর ক্ষেত্র প্রার্থী স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশনস রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় স্নাতক হব লাগিব। আনবোর পদর প্রার্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট ssc.nic.in। আবেদনের শেষ তারিখ 22 জুন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়াত খালি হওয়া 1500টা প্রবেটরি অফিসার পদর আবেদন বিচরা হয়েছে। দরমহার নিরিখ মাহে 48,880 টাকার 85,920 টাকালৈ অন্যান্য বানচ থাকিব। প্রার্থী স্নাতক হব লাগিব। প্রার্থীর বয়স 21 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট sbi.bank.in। আবেদনের শেষ তারিখ 8 জুলাই। দ্য আসাম কো অপারেটিভ

সূর্য কেতিয়াবা এদুক গল, কিন্তু আব্দুল এতিয়াও বন্দী এই জেলর অন্ধকার প্রকোষ্ঠ। পুয়ার সেই মর্মান্তিক আক্রমণের আঘাতবর তেতিয়াও তেজ নিগড়ি আছিল। চন্দ্রনাথ মাঝে মাঝে চটফটাই উঠিছিল আর আর্তনাদ করেছিল। কনিষ্টবলার চুপ থাক ধমকনিত শান্ত হয়ে পড়ছিল। গাত থাকা চোলা ফালি চিঙি এতিয়া কেবল কেইডালমান সূতাহে বাকি রয়েছে গে। সেই ফটা কাপড় টুকুরারে শরীরের ক্ষত স্থানবর বয়ে অহা তেজ বন্ধ করবলে এক বৃথা চেষ্টা চলাইছে। কিন্তু এই অসহ্যকর শারীরিক যন্ত্রণার মাজতো তার মন মগজত কেবল এটাই চিন্তা পাকঘরণি খাই আছিল, তার সরু ভনীজনী। বারু তাই কিবা এটা খালে নে? তাই ঠিকই আছে নে? সেই মানুষবুরে তাইকো লৈ গল নেকি? তাইকো এনেকয়ে প্রহার করলে নেকি?

ফতাবাহী কবি পার্বতী প্রসাদ বৰুৱা। গোটেই বেলাটো বাহি কে বজালা,

টিপসাকির আন্ধারত এদিন আইতাই আমাক কইছিল, কবি নীলমণি ফুকন, টিপসাকির আন্ধারত এদিন আইতাই আমাক কইছিল, মানুহ নমরেও সপোনতহে কোনোবাই কেতিয়াবা কারোবাক মরা দেখে। কালদিয়াত কতবার ডুবি মরি এতিয়াও মানিকে রাতি রাতি কৃষ্ণর ভাও দি আছে, নিজকে নীলা করে দিনটুক রঙা করে থৈছে দিন কর্ণাবুলর দরে। কত থই গল আইতাই গুমা গধূলির সেই উড়ি ফুরা মায়াবী হাঁহিটি, বসন্তর এটুপি লুনিয়া চকুলো, আমি বসারাহতে আজিও না জানো। টিপসাকির আন্ধারত এদিন আইতাই আমাক কইছিল, মানুহ নমরেও মর আউশির রাতি কণা বেলিটুরে জিল মিলাই থাকে পাতালর নৈ নিজরা সরুবর সাগরর পানীত।